হলি খামন ঢাই মুদ হরন থা মসিন নছাই বনা হননে নিচে মা মুদি সিরে যা ইন হরন মি জোড়ো মি ফালিন দো গাছি মু গিনাই গন্দে হদু মি জিবি নির মি পড়ি দাম মি সুপ্তর গোরন গোসল মে হডা কো দেজা ফিটার মা